0: Ok. Wa win ke bore ga kan man speak FM la win radio log dong ti a kanyo ki come any dong pen log ti he hello
1: hmm ba
0: fo ba
1: e ti na ke ya ku ku dong ora
0: regan wa fo yo hmm
1: na ba
0: hmm
1: ko ne pe ta ma ma in di yo ta ma dong yo ya ta
0: hmm
1: มาอันดักเบตารอมเบลนิงจาจาเนี่ยแล้วไม่รู้เนี่ยเป็นหนูเมียวจาเมไปมาจานุตาก็มานะก็อืมเอ๊ะมันเนี่ยเป็นแปลกมาตัวตัวจานมาจาเนี่ยมาคานุติกาตัวนี้เจ้าไหนมันจาเนี่ยของที่วางไม่ไหวเจ้าของดังงอลูกก็ไปวิ่งจาเนี่ยก็จะทำคนนั้นไม่ได้ยังไม่ได้เนี่ยเจ้าเนี่ยอยู่อ่ะมันเป็นกิ่งไม้เรนนอนยืนยืนมาเรนแล้วมีกูจานบีโนบุรี
0: อะไรอยู่เมนูเบดุงเดกิอะไรเมนูนอนอยู่เมนูมาเรนแล้วมีกูจานที่ดุงมาคุยนอกมาเรนนี่จ่ายจอนจานหรือว่าตอนนี่เตี้ยนเราแบนนี่หรือว่าตอนจะโอเคที่ยังน่าว่าจะไหนกินเนี่ยจ่ายไหมเจ๊เล็กแกนแหวกไม่ลำเลยเบรดเบรดห้องยุ่งยุ่งมวยเนี่ยแนวมองเบรดมองดวงมาเด้อมองดวงมาเด้อจ้าเตี้ยนเตี้ยนแนวเตี้ยนในเรื่องมันเรื่องมีอยู่คือมาเมื่อไหร่ว่าจะไหนไหน นี่ก็เรียกก็ล่ะเจ้าก็เนาะพอรู้เรื่องแม่ก็เรียกเนี่ยมีเพียงเพียงแค่ทําเป็นได้แล้วไม่เป็นน่ะนี่ว่าจะตายแล้วเนาะโอเคเนี่ยเดี๋ยวเราจะเป็นคนที่ต้องมีความเนี่ยเอ้ยโยเป็นเรื่องเหมือนมาเยอะมันเนี่ยจะเอียนน่ะเจ้ามันเป็นน้องดาวมาเนี่ยกว่าเรื่องเบิร์ดเจ้าเนาะแม่ก็เป็นเรื่องเหมือนเป็นมือเนี่ยเนี่ยดามอนเบิร์ดจะอีกต่อไปจะมีบุกไปแล้วเอ้ยโย
2: ว่าได้ทีนี้จับเป็นจังหวะใจเนี่ยดาวได้เนาะว่าดาวมันก็อยู่แต่ก็การ์ดแม่น่ะยิงได้ดาวมันเป็นไอ้คนน้อยดงน้องมันแค่ไหนเป็นยังไงได้ยังยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงยันยิงย
0: Richard.
1: Yeah.
0: Mm-hmm. Pierre comme elle chez elle donc Joan du jeron wato ket ki marorama
1: ah elle a pas dit mais tu n'as pas dit ni bin yo elle a cho mon et ça elle ça mon et pour faire avec ça qui est non wor yo re ki ki dagna mi ho ki bekere are ki no be akere ara
0: hmm
1: no gina an pa bin ye
0: kakare
1: ni non go et pa da et mo mita wa ni be po pe mo ni cho ka
0: hmm
1: ni ta ke le cho mo ka ne ore ni tem mo ku pe
0: kakare
1: Mahana Bene Kerabin, Mahana Vero, Tira, Ripia, and Wendy. You know, you can't pair on the three children, Mario, Tirmala, Day, Mohon, pair on the three.
0: Avoid it, one.
1: Madame, so money, and if you're building your book, you can meet and then you get your good. You may build a canoe. Okay, Dana, you better come with that ganger, but I'm here of the thing, and you are ran under me, anything, me, my aunt, I'm here. Wena kwa ya la juwa maka kote jia mjino miyara nae njiyo mi kwa alana gugu gugu do
0: Foyo Hello
2: Yes Umayra tini ni
0: Ati mabaya tini
2: Ala ti mabaya
0: Heyo
2: Peterson pabo
0: Peterson
2: Mano la choo maa chel chano bero duya pa
0: Hmm
2: Mapaya owa gang mepe dahonge wa kakare
0: Hmm
2: Panano mistrik dahono te maa chel leken
0: Hmm
2: Mau kerja lagi sama Rione. Macam ni mau lori Rione macam ni. Biar aku beri dua apa beri kau ni. Tapi ni aku balik lagi sama Rione per. Biar kita ni mau ada ni dah raya pilih ni. Cuma nari orang yang dikelirkan kelajar mau lupa. Ina tiada kan abad elsewhere ni. Macam lagi sama Rione kenyo mau. Kau balik kiki bicara.
0: Waktu
2: kau nak balik bermain kiki bicara.
0: Kita
2: dah tarlamu ni dua apa ajar. bapala cho marione se kirno bere be bapala woro
0: iwe ki do ko gan kwando kong bene
2: wow bal kwano bal ti jo cho to gi chul ni we ko mier gi tiek lokoma
0: Afoy. Afoy, Dr. Peterson. Way ki tiek lokum jale go e no pian mi achel I balo karna dua par chen indong fuli chera ba. Manyiti be ber mi gang wing ane da ber go ne dua pa. Indak fuli bi na a go. Hello.
1: Afoy.
0: Afoy.
1: Si jan pa ni ang Amerika ni ang man ko mate. Ayo, ata one ni ang. Da ko ni mo no ti ara pa ke pala to mano ta ni.
0: Okay. En ma dong dagon ti ni dagon yo ki wero any gang ma dong no ti bola cho mi a chakni yor mom ya pa ko manti gang pala cho gi enni
1: okay e na cho ma wa wi a ti ni ti la sara yen kar ma e du gu mi o te pa na ko no re ti je wa de ta ni o te pa na ge dagon pa no na cho a ka wa ko me te ge ri gang ke ma la cho ma ni ne ko me pe me te gang ke ni en ni en ka dagon ta ro ke ro en pe Nikki Bediari, when she may watch any who are the Arakan, Manuka Tiama Pine, who you tell me, Claire Bolloy, what all the fine journey at Palacio and Motan. But don't want to get a corner and pass her fair, you know.
0: Hey, yo,
1: you don't know what to Mamma Raja
0: done.
1: Well, how come here like your man?
0: Hey, yo,
1: and look at her, I don't even look at any news, my dear Mokarang. More look more to make it up.
0: Yes. For the toll, minu kiat matika biyunu kiat lewi fridu lok tika kenyu kikome mon kicho nano tika gwenye standard malamal abini ya rochima chel kikian cha wanatimogo anayari jima pon mabaji ben futika meriki kara tipo tin ini number 10 man speak FM kamoe kian matie hello
1: hello mara
0: afoy the toll bene
1: ilo pifoma now mwaka janaba Akele wadi mabling yan mabling chakati mogo jayu. Man yura tini jari yan wadi riyan muka yam.
0: Eyo.
1: Ako tini yan arabin na MC. Naganasi na yan boy ni koko pala bago niya. Mali dara chakko wadi bora pili dara ha. El islami yun oi kero mok. Adala te siyak niye ke en yo. Siyak sir sam yu gani pangay ka mo ato mabling. Man yura yan dara niya rito yu siya riyo. Kasi ni jen kere yun oi. Or remember that now you want that in your tour.
0: Alright, foi matek la wi radio donc bere kerone ya gikine chawa ti utimo ho ban ya tini digine dugu chen yo machar ke man kara ti botin ke pierre borbe mentone ba beach speak fm nia bona sio komono a wachini lo ngat ke pierre kimu ken ma pod be notik america karti kamalen kon koman modros boy wachi yen migi weni biru kinge kwana machar wil
3: Manju me in kitichi pierre borbe ya mentone ya beach speak farmer one ma peki
4: Kek komando moy komado maya adamu jami dujweng non lo toa yalla rewa binen yor ci dotum la gami dijidum ci kan salon o kinalong nakayima do joria an bena beru kilo kuri peroni ni ki come ento salon o kinalong nakayima o tie o log dujwen ma e wenyu don eno salon o kinalong nakayima dieta yare pe mi o kon ki la gam dijou pe permeti a karoke ye die ki diro e marlo ko wa o ken mo rein goyo ki mi o gum e biachara ki chu bo permeli maketa e kichi la bay kit ko ti chi mo ke ken mo nen mi o gum e chatu ngo mo tu er picar ma la che la bay la wil wa e medu ker pa cho bene e borwa kan bene Wamiyo yat pechango tuma patpat. Ekine, tuo presa, alsa, tuo chukare, tiele makwot, amure yich, kituwa poya, kibene wamiyo yat borjo makon, oloi wigio, gen watin pidiri mabe, peruate, kinongo konywa, wanuangele yibi, choki maitha Fatima Nursery School, pengej mapul, gwanwe chim, inota bira bichera biro, abicha bungwen, abichera chil, abungwen ade, as well, you can contact us on 0767-596193, salongo, kinalongo, nakayima, pinongo ni chao, kechubo pego ni piyo yo,
5: King J James School of Nursing and Midwifery Lira. Tell Wongo Tino Kwan me would join ya gamma medwe ma biro. Man July intake 2026. Pick one jummy muggy. Certificate in nursing and midwifery. Mo kwanimu are you nucho keken. Ogami yejo tio sinya wenda. Kunukar sciences. Chora kere lemono. Tet ye diploma in nursing. Extension. Kere diploma in midwifery. Extension. Piwe certificate. Kere jo tio sinya bichel. Kwanimu hachel nucho keken. Annual. Twa latini King James. Kwe go. Isemes tamaya chel. Atino lungu gamu kunu pea cholo kwan. O piche wun nyachimilao ena cholo. Ite yuba chel wungu lao cultural institution bursary scheme. Semester Mario, Doctor Techo Lequano Quetea Director Dickens Udon Bursary Scheme. Otinme King James Dante Gum, Mepongu Fomi, Mohammed Yopi Quani Den, Ulwon Loan Scheme. Atin Quanwe, Pay King Gum, Mequan Gum Dung Banon, and Lori King James School of Nursing and Midwifery, Lira, Agamadum Tukura Tai, Kakwan King James, Ameo Gera, Chili Jemikwan, Dakatal Yelong, Tianoki, Kilometers Ario Nucho, Yai Chuka Kogebe Chukumodo, Agamadan Tia Timere Radio Station Man, Nyogoka Jim, Nora Bira Bora Beach, a beach aboard not, Nora Beach not.
6: Chawa, wakili jami manyen.
7: I will not hand over the key to you. I will hand over to the cow. You are not the accounting officer, chairman. Don't intimidate me. I will hand over the key to the cow, not you. You don't own any property and you are not accountable to any property.
6: Wa owai tedeo. Kama jomo kene peki koye.
7: What to kill me, you kill me. I don't want to work with you. I've already resigned and that's it.
6: Weho bedi piera boru ya bungwan. Tone a bitch. Speak farmer. Pon ma pegik. Wana yo tega metu daro, I winywa winya, I biniang kia nyima.